পারাসুটো সিদ্ধ মাথা ফটো চিনু তিন লাই দিনা লাই নামি তো ভটো পিপল পাতে অসুতো চিনু তিন লাই দিনা লাই তিনিয়া ফিবান কে গারম তা ধানা তিমরো মান পেটলিনা মায়া কো হাসে মন পা।

0: খালি ছিটাইছে ওকে মাঠে নিজাতো কে পানি তোমরে
1: ডালমা ডুমো লাইল তাইরা পালতাই ঠুলো ডুমো গলাম দাই ভগনানা সাকেরা ঝান্ডাই কাকো খেরা ঠুলো ডুমো গলাম দাই ভোকো পের কোরণ কো লালসা ভানে ছান কো আকো পুছার হলাম দাই